আজল দিও খোদে মেন দিও গুলো আসিনে তবে সিনে টাকা তো ছগর নিয়ে দর্দ চবো

করে চলে নেবেন কনবিনের কোরবন পরিখাসি অপার চকল আসিনেন হাত চারখ পরে কে সে বিনে কুকুর।